0: গীতা ভৌণী ওয়েলকম করছো, কুয়াড়ে হজিগলে? মানে আপনার ফোন ফোন লাগুনি কাইকি? আচ্ছা এই কথা না, কুয়াড়ে যাইলে কুয়াড়ে
1: গরম হচ্ছি টিকে পলাই ছিল বাহার
0: সিমলা না দার্জিলিং থা জায়গা কন। আচ্ছা কত দিনের ট্রিপ ছিল?
1: গরম কুড়ুকুড়ি
0: কত দিনের ট্রিপ ট্রিপ ছিল আপনার যাই বাহ বড়িয়া, 15 দিন পুরা এনজয় করে আসছেন গীতা ভৌণী। তাহলে আসি আসি আসিলা পরে আমার ফোন সহিত কানেক্ট হয়ে যাই, কুহন্তু আপনার ঘরের কন রয়েছে পরম্পরা সংস্কৃতি নিয়ম সবু?
1: ম্যাডাম দেখুন, আমার আমার তো ব্রাহ্মণ ঘর সব সংস্কৃতি পরম্পরা আমার অছি রখিবা বাধ্য, তেণু গোটে আমার অছি আমি আমার ঘরে যেকোন ওষা পর্ব হুয়ে জঞ্জন ঘরে অছি ওষা যে করবে সি অরুয়া খাইবে, যে নকরবে সি উষুনা খাইবে, দিথর রোষেই হব।
0: আচ্ছা আচ্ছা,
1: কিন্তু আমার ঘরে যেতবে ওষা পর্ব যা হুয়ে আমার সমস্ত সেইয়া কু খাঁতি, সমস্ত কর ওষা হয়ে যায়, কেহি আউ অবজেকশন করতি, সেইটা আমার নিয়ম অছি, ওষা মানে অরুয়া ভাত হব মানে সমস্ত যিয়ে অছন্তি সমস্ত খাইবে।
0: আচ্ছা ওকে,
1: সেইটা আছে। তারপরে আর গোটে অছি, দাঁড়ে গোটে পানি বালতি থুয়াইতো, যিয়ে বাহার আসিব গোড় ধোইব ভিতর কু আসিব।
0: আরে বাহ বহুত সুন্দর, মানে এটা সত্যি পুরা পালন করতে সমস্ত, এটা তো রহবা কথা বি এই জিনিস।
1: তারপরে আমার গোটে গাই অছি, রাতি রুটি হব মানে সে রুটিটা ফার্স্ট রুটিটা আগ গাই গাই কু দিয়া যায়, গাই কি নদিয়া পর্যন্ত কেহি খাইবে নাই।
0: বাহ বহুত সুন্দর, গোমাতাঙ্ক প্রতি বি আপনাঙ্ক ঘরে সেই রেসপেক্টটি রহিছি, বহুত বড়িয়া বহুত বড়িয়া লাগিলা গীতা ভৌণী, থ্যাংক ইউ সো মচ আজি কল করিথিবারু,
1: ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার, কথাবার্তা ত জারি রহিব মাই ফ্রেন্ডস, তেবে আপন মানে বি আম সহিত কানেক্ট হয়ে যাআন্তু, কারণ 9:23 অলরেডি হয়ে গলা, 10টা পর্যন্ত হি মু আপন মানক সহিত কানেক্ট হয়ে পারিবি। দেখিবা আউ জনে কলার আসি গলেনি কি আছন্তি। হ্যালো,
2: পটনা কটক,
0: আজ্ঞা ওয়েলকাম করছু এফএম রেইনবো কু।
2: আজ্ঞা
0: আচ্ছা কুহন্তু, আপনার ঘরের কন রয়েছে পরম্পরা?
2: ঘর ভিতরে তো আমার অনেক শৃঙ্খলা মানিয়া পড়ে, প্রথম শৃঙ্খলা হচ্ছে সমস্তে গাধেই সারা পরে ঠাকুর ঘরে একাঠি হবে, ঠাকুর ঘরে একাঠি হয়ে 5 মিনিট খন্ডে প্রার্থনা করবে, যে ঠাকুর ঘরক ন আসব তার জলখিয়া খাইবা বন্ধ হয়ে যাব, ঠাকুর ঠাকুর ঘরক সমস্তে আসবে, সমস্তে একাঠি হবে, তারপরে যাই জলখিয়া খাইবে। এক দুই রে সমস্ত সমস্ত সুখ দুঃখে ভাগিদার হবে, কেই কাহকু আক্ষেপ করি কি কোনসি কথা কইবে নাই।
0: আচ্ছা
2: রাতিরে 9টা পূর্বরু সমস্তে ঘরক আসবে, 9টা পরে যিয়ে আসিব সিয়ে বাহারে রইলা, 9টা বেলকু ঘরে তালা পড়ি যিব।
0: ওকে
2: বহুত
0: সুন্দর, বহুত বড়িয়া, বহুত বড়িয়া নিয়ম, মানে যাহাদ্বারা কি গোটে পরিবারের যেমতি কোহা যে বর্তমান যে আমার ব্যস্তবহুল জীবনশৈলী আমি আমার পরিবার কু সময় দেই পারু না, মানে ঘরে সমস্তে থিবে বাট কি কাহা কু দেখিবা নিয়ারা হয়ে যায়, যেমতি কি ছুটি দিন মানকরে হি আমি কাহার মুহ দেখু বা ভাল মন্দ বুঝি পারু, তো এইটা কিন্তু যেটা আপনার নিয়ম আছে যে সকাল সমস্ত ঠাকুর ঘরে একত্রিত হবে এন্ড তারপরে যাই জলখিয়া খিয়া হব, ইয়া দ্বারা গোটে পরিবার একত্রিত হবে হুম ভাল মন্দ যেটা বুঝাবুঝি করতে, বহুত সুন্দর নিয়ম রয়েছে, বহুত বহুত ধন্যবাদ আজ কল করার। সো মাই ফ্রেন্ডস, কথাবার্তা তো এমনি জারি রহব, কিন্তু সময় বর্তমান গোটে মিউজিক্যাল ব্রেক আসুচি আপনার।
3: বনস্তে ডাকিলা গজ, গাঁটু সহরে রজ মৌজ, রজ দোলি, মা মানঙ্ক হাত তৈরি পিঠা পসরা, মিঠা পানর নিয়ারা স্বাদ, এসবুকু এথরর রজরে সুভদ্রা শক্তি করেছি আহুরি সমৃদ্ধ, এসেছি মা মানঙ্ক হাত তৈরি আরিসা কাকরা মন্ডা চকুলি ও অন্যান্য সুস্বাদু পিঠার মহক রজরে পৌঁছুছি আপনার নিকটরে, জুন 12-16 পর্যন্ত ভুবনেশ্বর শহীদনগর ঠু নেই এস প্ল্যানেট ইনফোসিটি নন্দনকানন ও সহরর প্রমুখ স্থানরে বুলুছি পিঠা অন হুইল, এহা কেবল পিঠার সম্ভার নুহে, এহা হেউছি আম পরম্পরা ও নারী সশক্তিকরণর পরিচয়, আসন্তু এহি রজরে ওড়িশার খাঁটি পারম্পরিক পিঠার মজা নিয়ন্তু এবং সুভদ্রা শক্তির প্রয়াসকু সমর্থন করন্তু।

0: 3146 এবং 0671-2303-1499 আপনার এই দুইটি ফোন নম্বর মাধ্যমে আমসহ যোগাযোগ করে পারিবে। বিশেষজ্ঞ মহাশয় দুইজন যে মানে রয়েছেন্তি স্টুডিওর উপস্থিত তাঙ্কু প্রশ্ন পচারি পারিবে। আমার যে বিষয় রহিলা বয় বৃদ্ধি সহ যোগাভ্যাস, তবে বয় বৃদ্ধি সহ যোগাভ্যাস কিপরি শরীরকু সুস্থ রখিপারে আমি মহাশয় সুরেশ কুমার মহাপাত্রঙ্ক ঠারু জানিবা।
1: হ্যাঁ, নিশ্চিত ভাবরে মনুষ্য যেতে জন্ম নেউছি তার শৈশব অবস্থা, শিশু অবস্থা, তারপরে যুবক অবস্থা এবং শেষে প্রৌঢ় এবং বৃদ্ধাবস্থা আসি থাকে। এই যে চারিটি অবস্থা দিয়ে মানুষ গতি করে সেথিরে বিশেষ ভাবে আপনার দেখবে ছোট পিলা তাঁর বডিটা পুরো ফ্লেক্সিবল থিব। বয়স্ক লোক মানকর যেতবে যুবক মানকর প্রবলেম প্রায় বিশেষ নথায় শারীরিক স্তরের, কিন্তু যেতবে আমার এজ অধিক হয়ে যায় 50-60 বর্ষ পরে যে আমার সিনিয়র সিটিজেন হয়ে যাতে সেতবে আমার শরীর তো পরিবর্তন নিশ্চয় হব, চুটি পাচি যাব বা ঝড়ি যাব, দাঁত পড়ি যাব বা চম ঝুড়ঝুড় হয়ে যাব, কিন্তু ইন্টরনাল পার্টস গুলো আমার অছি আমার অন্তর্নিহিত যে শক্তিটা সেটার কতটা পরিবর্তন হয়ে থাকে। যেমনি আমার যে গ্ল্যান্ড গুলা আছে গ্রন্থি প্রণালী তার যে ক্ষরণটা হুয়ে যে আমার ডাইজেসন ঠিক করায়, আমার এক্সিলিং সিস্টমটা নিষ্কাশন ক্রিয়া ঠিক করাই থাকে, এই জিনিসগুলা বহুত অসুবিধা সেতু হয়ে থাকে। তেমন আমি যদি যোগ নিয়মিত ভাবে করা তাহলে আমার এই যে ইন্টরনাল পার্টস গুলা আকটিভ রহব, অন্ত যেতে দিন আমি বঞ্চা ঈশ্বর দয়ার সে যায় আমার সব পার্টস গুলা আকটিভ রহব। আমার এজ বড় গেলে আমার বয়স্ক হয়ে গেলে আমার সমস্ত কার্যকে আমি জন ইয়ং ভাল সুচারুরূপে সম্পাদন করে পারিবা।
0: তবে ম্যাডাম মঞ্জু ম্যাডাম, জীবনশৈলী জনিত যে রোগ রয়েছে তাকে নিয়ন্ত্রণের যোগ কেমিতি উপকারী?
2: দেখন্তু ভাল প্রশ্নটি পচারলে, যেতবে যেমতি স্যার আমার কহিলে যে যেতবে আমি শৈশব কিংবা কৈশোর অবস্থায় থাকি যুবক অবস্থা পর্যন্ত আমার সবু যেতিক আমার প্রণালী অছন্তি গ্রন্থি অছন্তি সেমানকর কাম সুচারু রূপে চালি থাকে। বয়স বড়িবা সঙ্গে সঙ্গে যেতবে আমি 40-50 বর্ষক আসি যাতে তো ধীরে ধীরে আমার শরীরের অবনতি দেখা যায়। আজিকালি যে লাইফস্টাইল জনিত যে সব আপনার হাই বিপি হল, ডায়াবেটিস হল, থাইরয়েড হল, এইসব বহুল মাত্রার আমি আজকাল দেখবা পাচ্ছে। কারণ হল যে আমি বহু নিষ্ক্রিয় জীবন আজকাল যাপন করছে, তো সেই অনুসারে মানুষ তো পরিবর্তনশীল, কারণ মানুষ হচ্ছে প্রকৃতির পরিণাম। প্রকৃতি যেমিতি ক্ষণ ক্ষণকু ধীরে ধীরে বদলি চলে, মানুষ মধ্য আমার শরীর মধ্য সেই অনুসারে বদলিবার লাগি থাকে। যেতবে আমি যোগাভ্যাস করুথান্তি, যদি আমি নিয়মিত যোগাভ্যাস করুথান্তি, দেখন্তু এই যে পরিবর্তন হচ্ছে তাকে তো আমি রোকি পারিবা নাহিঁ, কিন্তু এর গতিকু আমি যোগাভ্যাস দ্বারা নিশ্চিত ভাবে কমেই দিয়ে পারিবে। মানে আমি কিছু বর্ষ অধিকা সময় আমি সুস্থ শারীরিক মানসিক এবং সামাজিক ভাবে সক্রিয় এবং স্বাবলম্বী জীবন ব্যতীত করিবারে সক্ষম হয়ে পারিবা।
0: তবে মহাশয় সুরেশ স্যার, আজির ব্যস্ত জীবনের যে যুব পিঢ়ি কাহিকি যোগকু দৈনন্দিন জীবনের অভ্যাস করবে, যোগাভ্যাস কাহিকি করবে, তাঙ্কর কোন লাভপ্রদ
1: কিন্তু? আপনাদের এটা একটা উদাহরণ দিয়ে পারিবি, আমার যেতে টেকনিক্যাল অর্গানাইজেশন বা যেটা আইটি সিস্টমে পিলা মানে কাম করছেন, বেশি ইয়ং পিলা মানে কাম করছেন, সেমানকর কাম হচ্ছে সকাল 9টা রাতে 9টা পাখাপাখি 12 ঘন্টা সময় সেমানে গোটিয়ে জায়গায় গোটিয়ে সিটে বসি কম্পিউটার কাম কলা ফলরে সেমানকর যে ব্যাকবোন আছে, স্পাইন আছে, বা আমি যেটা মেরুদণ্ড কোচে, মেরুদণ্ড জনিত বহুত প্রবলেম সেমানে ফেস করছেন। তার সহিত সেমানে যেহেতু 12 ঘন্টা সময় দিনে যাক বসি রইলে, তেমন সেমানকর যে সিস্টম গুড়াক ঠিক ভাবে ফাংশন করে পারু না। তেমন যদি আমি সেমানকু যোগাভ্যাস করাইবা, ইয়ং পিলা মানে যেমন অছন্তি যুবক পিঢ়ি যদি সেমানে যোগাভ্যাস করিবে তাঙ্ক দুইটা লাভ পাই পারিবে। একরে শারীরিক স্তরে সেমানে সক্ষম হয়ে পারিবে, যে কথা এবার টিকে আগুর মঞ্জু ম্যাডাম কহুতিলে যে আমার শরীরকু সম্পূর্ণ কার্যক্ষম করিবা পাই জন স্থূল শরীর আছে এক্সটার্নাল বডিটা, তো আমি যদি নিয়মিত ভাবে যোগাসন করা তাহলে সেটা একদম পরফেক্ট রহব। এবং তা সহ আজকাল দেখবে মনর বহু পরিবর্তন হচ্ছে, এই যে ইন্টরনেট যুগ আসিলা, মোবাইল যুগ আসিলা, কম্পিউটর যুগ আসিলা, নেট আসিলা, সেতু সব বিভিন্ন প্রকার ଯେଉଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହୁଛି ତାହା ସମାଜର ବହୁତ ଅବକ୍ଷ ପ୍ରକାର ଜିନିଷ ରହିଯାଉଛି ତା ଭିତରେ, ଯେଉଁଟାକି ସେମାନେ ଭଲ ଜିନିଷଠୁ ଆକ୍ସେପ୍ଟ କରୁନାହାନ୍ତି, ଅଥଚ ଯେଉଁଗୁଡ଼ାକ ଖରାପ ଜିନିଷକୁ ବେଶୀ ସେମାନେ ଆକ୍ସେପ୍ଟ କରିନେଉଛନ୍ତି, ତାହାଫଳରେ ବର୍ତ୍ତମାନ ଯୁବପିଢ଼ି ବର୍ତ୍ତମାନେ ଅବକ୍ଷ ପ୍ରାପ୍ତ ହେବାକୁ ଯାଉଛନ୍ତି ବା ସେମାନେ ସମାଜକୁ ବିଶୃଙ୍ଖଳିତ କରିବାକୁ ଯାଉଛନ୍ତି। କିନ୍ତୁ

মিশো মোর দেহ এ দেশ মাটি দেশবাসী চালি যানতো পিঠে দেশর স্বরাজ্য পথে যেতে গাড় পুরু তহি পড়ি মোর মাংস হাড়।

টিউন করি শুনি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল দেখ গোটে সুইট শনিবার আসিকি পৌঁছি যাইছি আৰু কালি ঠাৰু তিনি দিন যায় তো স্পেশাল ডেজ ৰহিব নিশ্চিত ভাৱে তেবে আজি ঠাৰু নিশ্চিত ভাৱে সমস্ত প্লানিং আৰম্ভ কৰি দেবেনি আৰু সেই প্লানিং ভিতৰে মই টিকে আজি আপোনাক সাগৰে বসিকি টিকে ডিসকাছ কৰিবি কোন সব প্লান ৰহিছি পুনি আগ তিনি দিনৰ তেবে এই সুন্দর শনিবার আফটরনুন রে সুরিলা আফটরনুন রে সুদীপ হাজির আপনার পাখে বিউটিফুল গীত সহ বহুত গুড়ে কথা সহ বহুত মজা মস্তি সহ এবার এনজয় করতু কিছু লভলি ট্রাক্স গ্রহণ করতু সুদীপ তরফ প্যার ভরা নমস্কার।

টিউন করি শুনি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল ত্যাগ। যেকোনো জিনিসের হারি গলে বহু জন ভাঙ্গি যাতে থরে হারি যাবে যদি না না এটা করিপারিনি মানে মতো এটা হবনি। তাঙ্ক লাইফ্রে যদি এমতি কি থিব যে সাহস দেইপারিব কনফিডেন্স দেইপারিব যে না এটা করিপারিব কাহিঁকি করিপারিবনি নিশ্চয় করিপারিব তেবে তাঙ্ক মনরে টিকে সাহস আসে। কিন্তু সমস্তে হুয়েত সেই সাহসটা দেইপারিবেনি কিংবা সমস্ত বুঝিপারিবেনি সেই জিনিসটা। তেণু আমাকে নিজকে স্ট্রং হওয়াকে পড়ব, আমাকে নিজে ভাবিবাকে পড়ব যে যদি এই চেষ্টাটা কলাবেলকু যদি মু হারি যায় না তাহলে মু পুনি থরে চেষ্টা করবি, কিউকি হার কি জিতনে ওয়ালেকু বাজিগর কেতে হ্যায়।

0: গছকা আমি খরা দিনিয়া যে ভাই বহন মানে জঙ্গল কে যাওছন যে পুড়াই দৌছে সে জিনিসটা টিকে সতর্ক হয়েকরি আমি রক্ষা করবাকে পড়বা নিয়া নিবাকে বাকে পড়বা কিছু যদি গাঁ বালা পাখে থিমা বলবে পানি ঢালি যে সেটাকে বঞ্চাবাকে পড়বা বলিকরি গীত মাধ্যমে নাচি করি কথা মাধ্যমে বি এটা কিছু বুঝাউছ আজ
1: বড়িয়া কথা বড়িয়া আপনার ঘরে সমস্ত ভালো আছেন্তি
0: আজ্ঞা বর্তমান তো ভালো আছো আমি যেহেতু সচেতন হিসাবে রয়েছু ভগবান আমাকে ঠিক আকারে রকিছন বলে মুই ভাবুছে আউ
1: ঘরে সব কি আছেন্তি
0: ঘরে মোর স্ত্রী আছে আর পুয়া গোটে আছে আজ্ঞা ঝিও তিনটা বাহা করে সারিছে
2: পুয়ার বাহাগর হয়ে সারি
0: না বাহা নেই পারবার সে পুয়া 23 বর্ষ হচ্ছে আর সে আইটিআই করে গোটে মোটর বাইডিং শিখা শুখি করুছে সে আর ও
2: তাহলে কামরে লাগি সারলেনি
0: না এই কামরে আজ্ঞা সে শিখা শুখি করুছে দোকান নে খুলবা মুই কপড়া দোকান এটা এটা কপড়া বিকা বুকি করছি বাজার বাজার বুলি করি
1: আপনা বহুত কামিকা লোক সববেলে কামরে লাগি থান্তি না
0: হ্যাঁ আজ্ঞা এমতি তো পরিবার চলাবাকে গলে তো আজ্ঞা অনেক প্রকার সব কিছু রোজগার করবাকে একা পড়বা
2: আর ঝিও ঘর মানুষ জানতি না নাই
0: হ্যাঁ ঝিও ঘর মানকে যাচ্ছ ঝিও নাতি নাতুনি তো সব এবে খরা ছুটি রে আসবার লাগি সেমানে সব আশা রকিছে তাও সেমানে ঝিও নাতুনি নাতি মানে আজ্ঞা সেমানে বি মোর কলা কে নেই যাইছন্তি মানে গীত নাচ সেমানে বি মোবাইল মন করে তাঙ্কটা মানে 5 বর্ষ 7 বর্ষ হচ্ছে সেমানে বি অভিনয়
1: করছে আপনার ঝিও সিনা বাহাঘর করদিছন্তি কিন্তু কেবে বি আপন সেমানক ঠার মুক্ত রই পারিবেনি সেমানে আসিবে জিবে তাঙ্কু পুনি দবা নবা সব আপনার চালিছি আর সেই অনুসারে আপন বি নিজের রোজগার বি বড়াই চালিছন্তি
0: আপনা এটা সব কথা কইলে আগে ঝিও তিনটা মই ভাল জায়গায় দেইছে চলন্য জায়গায় কিন্তু হেলে বি সে ঝড় ঝঞ্ঝাটা রহুছে
1: বাপা মাঙ্ক মন বুঝিব কি সববেলে ঝিও মানে যৌটি রহিলে বি তাঙ্ক পাই তো কিছু করিবাক বি মন হব শ্রদ্ধার সহিত সেটা মজবুরি নুহে শ্রদ্ধার সহিত করিবাক বি সব বাপা মাঙ্কর মন হুয়ে আর আপনার বি সে মন অছি সেথিপাই আপন রোজগার বড়াই দেইছন্তি সমস্তক সহিত আপন সেমিতি হাস খুশিরে কাটন্তু
2: খুশিরে রুহন্তু
1: কই দিয়ন্তু আজি মো পছন্দরে কোন গীত শুনিবে
0: আজি দেই দেবে আজ্ঞা সোনা পঞ্জুরির যে আজ্ঞা ডেডিকেট করবি বলুছে আপন
1: নিহতি করন্তু
0: ডেডিকেট ঠিক আছে আজ্ঞা আমো কলাহান্ডির চিত্ররঞ্জন সবর মনোজ পুটেল মুনা পণ্ডা পঙ্কজ মিশ্র পরম সানি সাহু নাগু পাত্র সাহু এ সমস্তঙ্কু মুই ডেডিকেট করুছে আপন টিকে গীত শুনাই দেবে সেমানে রেডিও ধরি করি সবর চঞ্চলরে শুনবার লাগি আশা করি রকিছন
2: ঠিক আছে আপনক পছন্দর গীত আমি শুনাই দউছু ফোন কলে কথা হলে এতে সুন্দর কবিতা শুনাইলে সেথিপাই ধন্যবাদ।